0: এবে সিএনজি ভরি করন্তু সিধা সঞ্চয়
1: গেল গ্যাস সিএনজি স্টেশন রে সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনক ফিউল ওয়ালেট রু পয়ঠ হই জিবো অটো পাই 10000 টাকা কার ও ছোট জান পাই 15000 টাকা ও বাস তথা বড় জান পাই 20000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ
0: অধিক জানিবা পাই কল করন্তু 1800102982
2: ପାଣିପାଗ ଓ ଜଳବାୟୁ ଅନୁସାରେ ନିଜକୁ ସୁରକ୍ଷିତ ରଖିବା ସହିତ ନିଜ ସମ୍ପର୍କକୁ ମଧ୍ୟ ଚିହ୍ନିବା ଏକ ପୂର୍ଣ୍ଣ ସୁଖମୟ ଜୀବନ ସୁସମ୍ପର୍କ ଉପରେ ନିର୍ଭର କରେ। ଏହି ସମ୍ପର୍କଗୁଡ଼ିକ ପ୍ରାୟତଃ ପାରସ୍ପରିକ ସମ୍ମାନ, ବିଶ୍ୱାସ ଏବଂ ସମର୍ଥନର ଭାବନା ସବୁକୁ ନେଇ ଗଢ଼ି ଉଠିଥାଏ। ହଁ ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ଆମର ସମ୍ପର୍କ ଏମିତି ହେବା ଦରକାର ଯେଉଁଠି ଅଭିମାନ ଥିବ କିନ୍ତୁ କୌଣସି ବାହାନା ନଥିବ, ଛୋଟ ଛୋଟ ଝଗଡ଼ା ହେଉଥିବ କିନ୍ତୁ କୌଣସି ଦୂରତା ନଥିବ, ଭୁଲ ବୁଝାମଣା ଥିବ କିନ୍ତୁ ସମ୍ପର୍କ ଭାଙ୍ଗୁନଥିବ। ଜଣେ ଜଣଙ୍କର ଦେହ ହେଲେ ଆଉ ଜଣେ ତାର ଛାଇ ପରି ସବୁବେଳେ ସାଥିରେ ରହୁଥିବ, ଖରାପ ହେଉ କି ଭଲ ହେଉ ସବୁବେଳେ ପାଖରେ ରହୁଥିବ।

0: আলে রেডিও শুনতে বা সর্তে ভাই বোনি মনকে আজ রেডিও কে পাচারু কার্যক্রম লোভে স্বাগত করলি নি মুই ডোমাটো কি জোয়ার লাগো ভাই বোনি মন
1: আলে মুই সম্রাট পিলা সবকে জোয়ার কলেনি ভাই বোনি মন আলে আপা তো কেমছ জোয়ার
0: জোয়ার আরি কাইটা বলে আজ জবর পানি পবন খেনতা আইলুস পিলা
1: আলে কোন আনি আপা সেটা তো আজ কাল দিন আরে
0: জবর পানি পবন আইলা নি কারা দিন তো এনতিছে সেটা কাজে কন্ডেক ভাই বোনি মন জাগর করেবার আছে কাই কাজে বলে উপরলা যেমনি পানি পবন মনে এলানি কণ্ঠে জাগ্রত রেবার আছে পদা এমনি রইবার নাই কন্তি গড়গড়ি মন মারছি সেটা কাজে কোন গছ তলে ন রইকি কাইটা বলে কন্তি এলে এমনি গড় ভিতর রইলে সে ভোল বল ভাই এলে আজ তো রেডিও কে খাই বলে পাচার কার্যক্রম আছে কি নাই এলে আর আজ আর জবর কথা না হুনি এলে ভাই বোন মন তো জানো তো আমার কার্যক্রম আজ বিষয়বস্তু খাইটা আছে তার বুদ্ধি বড়বা খাজে কাই কাই সুবিধা মন আমার আইসিডিএস লগে আছে এ বিষয়ে কইবা খাজে আমার লগে বর্দি দিয়া শিখি বসলা আছ
1: আমার ফোন নম্বর 06854-2306-90 আলে বেগি বেগি ফোন মন করা ভাই বনি মন আমার দিদি বসে আছে
0: আলে দিদি জোয়ার লাগো
2: হ্যাঁ জোয়ার জোয়ার
1: হ্যাঁ জোয়ার দিদি
0: এলে তোমার পরিচয় লোক কই দিয়া কাই
2: মোর নাম হচ্ছে পুষ্পারাণী পটনায়ক মুই নবরঙ্গপুর লগে যে সমাজ মঙ্গল বিভাগ আছে সেখানে কার্যক্রম অধিকারী আমার গোটে উপখণ্ড বলে সবডিভিজন লগে রয়েছি কার্যক্রম অধিকারী ভাবে কাম কলিনি
0: এলে বল কথা দিদি তোমকে আজ আমার বৈঠকে এই রেডিও কে পাচারু কার্যক্রম লগে আমি স্বাগত করলু নি আর খাইটা বলে আজ তো তুমি বিষয়বস্তু জানলা চাষ দিদি খাইটা বলে জনম লা জনম হেসি গোপিলা সেটা ছ বরস হেলা যাক হ্যাঁ তাকে তো রকম বাড়ি তোমার বিভাগ লগে কার্যক্রম আছে একা তার বুদ্ধি বড়বা কাজে মিশা খাই খাই সুবিধা মনে হচ্ছে সেটা অল্প আমাকে বুঝাই দিয়া দিদি
2: আমার তো আমার জন্য আইসিডিএস বলে কইলুনি সমন্বিত শিশু বিকাশ যোজনা আমার কাম হলানি শিশু মানকর বিকাশ বিকাশ বলে কাইটা কি পিলা আগ পহলা আমি তাকে দেখবু যে পিলা বঞ্চব কিন্তু কিনা তারপরে বড়িব যেমনি বয়স অনুসারে তার লম্বা হবার কথা তার মোটা গাগড় হবার কথা আর তার বুদ্ধি হ্যাঁ খালি গাগড় তো বড়লে নয় ছোট পিলা বেলু তার বুদ্ধি বড়বার আছে ঠিকসে হ্যাঁ আমার কাইটা হয়েছে কি এটা পরীক্ষা করি দেখা হয়েছি যে দুই বর্ষ ভিতরে পিলা বুঝলাস কি জন্মঠানু দুই বর্ষ ভিতরে পিলা জন্মঠানু মিশা নাই পেটরে রেলা ঠানু দুই বর্ষ পর্যন্ত তার 100 ভাগ ঠানু 85 ভাগ বড়ি যাইছি বুদ্ধি তো সেতকি বেড়ে যদি আমি তার বুদ্ধি লাগে কাম ন করু তো পিলার বুদ্ধি খন্ডে পচকে সেতকি বড়ে নাই
0: হলে কাই হলে ফোন গটি উঠাই দেবো আর কথাও দিদি
2: হ্যাঁ
0: হ্যাঁ হ্যালো রেডিও কে পাচার
3: হ্যালো নমে নমস্কার
1: নমস্কার
0: লাগাও কে কইলাসনি
3: মো নীলাঞ্চল তোজে বলাঙ্গের রো
0: আলে নীলাঞ্চল বাবু তোমার খাই পড়সন আছে পচার দিয়া
3: দেখুন তো আজ আপনার সুন্দর বিশ্ব কথা সেতে পাই আপনার হৃদয় সহ ধন্যবাদ দেবে আমি তো বাস্তব টপিক তো জানিবা পাই চাইবে যে দেখুন তো আমরা যে হচ্ছে প্রথমর প্রথম এক বর্ষ রু ছর্ষ মধ্যে গোটে শিশু পাই গভর্নমেন্ট তরফ কোন কোন সুবিধা সুযোগ অছি তা সহিত তার মমি কু কোন কোন সুবিধা সুযোগ এটা টিকে বিশেষ করে জানিবা পাই চাহুছি দুইটি গোষ্ঠী রহব
2: হ্যাঁ আমার জন্মরু ছ বর্ষ পর্যন্ত পিলাঙ্ক পাই অঙ্গনবাড়ি কেন্দ্রে খাদ্য সহিত তাঁকর তাঁকর বুদ্ধি কেমতি বড়িব সে বিষয়ে আমার যোজনার অছি তো জন্মরু তিন বর্ষ তো পিলা ঘরে রহিব তিনিরু তিন বর্ষ পুরি গলে সে অঙ্গনবাড়ি আসিব অঙ্গনবাড়ি তিনিরু স্কুল যা পর্যন্ত আজকাল আপনার জানি শিশু বাটিকা হল পাঁচ বর্ষ পরে সেটা স্কুল কু পড়াও পিলা তো তিন বর্ষ রু পাঁচ বর্ষ

0: আলে বাবু, তোমার প্রশ্ন কাটা আছে আজি?
1: হ্যাঁ, আমার একটা প্রশ্ন করবো আজ্ঞা। দেখুন, বর্তমান শিশু মৃত্যু হার বড়ছে, কিংবা পুষ্টিহীনতা মধ্যে বড়ছে, শিশুর মৃত্যু হয়েছে শিশু মানুষের। তো এই যে রয়েছে আজ্ঞা সমন্ত শিশু বিকাশ সেবা যোটা, তো এর দ্বারা আজ্ঞা কিছু পদক্ষেপ নেওয়া যাচ্ছে, কিছু সুবিধা সুযোগ রয়েছে আমি জানাতে চাইছি।
2: আপন যে কহিলে যে বড়ুচি বড়ি নাই, এটা পুরো মাত্রাধিক ভাবে কমিছি। আগ্রু কোন হতলা কি আমার যে অঙ্গনবাড়ি রে চিহ্নট হতলা, কেবল আমি তাঁকর ওজন নেকি চিহ্নট করতুলু, হলা গটে প্রকার হি জানতুলু যে বয়স যেতকি তার ওজন সেতকি বড়িলা কি নাই। এবে আহুরি সুবিধা করা হইছি যে তাঁকর উচ্চতা বি মপা হউছি, যোটা কি আমি তার লম্বা যেতকি সেতকি লম্বা হিসাবরে তার ওজন বড়লা কি নাই, বয়স হিসাবরে সে লম্বা হেলা কি নাই, এ সব বিষয়ে আমি দেখিলুনি। এবে তিন প্রকার আমি যে কৌছু আপন কৌচন্তি যে কুপোষিত শিশু যোটা কইলে, এবে মাল নিউট্রিশন কৌছু যোটা, সেটা আপনার ভাবন্তু নে বড়িছি, সেটা এবে অধিক ভালো ভাবে চিহ্নট হয়ে পারছি, আগ্রু এটা চিহ্নট হয়ে পার নথিলা, তো সেটা বড়ি নেই। আপনি আপনার জানি আমার খাদ্য ব্যবস্থা আছে, চিকিৎসা ব্যবস্থা আছে, যদি গোটে পিলা অঙ্গনবাড়ি কেন্দ্রে দুর্বল যে আপনার কৌছন্তি যেমনি কুপোষণ বলকি যেটা মাল নিউট্রিশন পিলা বলে চিহ্নট হচ্ছে, তাপাই সরকার বহুত গুড়ায় যোজনা করছেন, তাঁপা এবে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ পুষ্টি আ গোটে যোজনা যেটা দুই বর্ষ পাখাপাখি হল লাগু হয়েছি 2024 মশার, সে খাদ্য দিয়া হচ্ছে, হলো খাদ্য দিয়া হচ্ছে, পুঁ আপনার যে কহিলু টিকি আগু আর্বিএসকে দ্বারা তাঁর ভিন্ন ক্ষমতা কি কোণী শারীরিক অসুবিধা চিহ্নট হচ্ছে, প্রতি মাসের বি চিহ্নট হচ্ছে। এবে আপনার জানি সিএচও মানে প্রায় সব সেন্টরে রুচার, তাঁর বহুত গুড়ায় মেডিসিন এবে দিয়া হচ্ছে, তাঁকর বিভিন্ন প্রকার রক্ত পরীক্ষা করবার বি সুবিধা করা যাইছি, যেটা কি আমি লাভ নেই পারুন এইপাই না আমি জাঁপারু না লোক বেশি যে এই প্রকার সব সুবিধা অলি। আপনার যদি কিছু অসুবিধা যদি ডাক্তারখানার এবে হো যে চিকিৎসাগত অসুবিধা আছে, তাহলে আপনার সব সেন্টরক গেলে বি যথেষ্ট ভিটামিন বটিকা সে ভিটামিন সিরপ গুড়ায় প্রকার জিনিস সেটি দিয়া হচ্ছে পাইপারে। আমার অঙ্গনবাড়ি কেন্দ্রে যদি পিলা না লেখাইছি, যদি এগুড়াক অসুবিধা হচ্ছে, তাহলে সেটি চিহ্নট হলে সে তার খাদ্য ব্যবস্থা কোণ খাইলে পিলার অধিক তার স্বাস্থ্য অবস্থার উন্নতি আসব, সেটা বি আমার অঙ্গনবাড়ি দিদি মানে কইবে।
3: বল কথা সে মিশা পচারলে আহরি গোটে দিদি, এবে যখন পিলা মানে জনবলাইনি, গোট গোট পিলাকে খাইটা জ্বর জুড়া এলা বলে পিটস পরাটা আইলানি, খাইটা বলে সিটিটা নু সে পিলাকে সে বিকলাঙ্গ পরা তো হইগলানি, গোড়া লিডো লাড হইগলানি, আর বুদ্ধি মিশা উনা হইগলানি,
0: হ্যাঁ
3: তো সিটা কাইকা যে হেলানি, আর সিটা হেলা বলে কেনতা করবার।
0: আরে গোটে আইলা কি আপা?
3: হ্যালো, রেডিও কে পাচারু?
4: হ্যালো, নমস্কার।
3: শুভলানি বাবু, নেটওয়ার্ক লগে খন্ডে গলে এসি কাই কি শুভলানি সিনা খন্ডে খের খের করা শুভলানি, কাই বলে আরি গোটা লগাই বাইছে কাই কাজ বলে বল কর তো ন শুভলা শুভতে রেলা, এলে সে পচারলা ভিতরে জন্মই পচারলি কি নাই পরসন দিদি, এলে সেটা সেমতি এলে কাই করবার পিলা টকি মনকে।
2: হ্যাঁ, সেটা তো যখন ফিটস হেলা বলি কৌছ, সেটা মু যেতকি তো মেডিকাল পাঠ তো বেশি মতে জানা নাই, মু যেতকি জানিছি যদি জ্বর হেলা, যদি খন্ডে সাঙ্গে সাঙ্গে চিকিৎসা ব্যবস্থা আমি ন করলে, যদি জ্বর মুন্ডুকু চগি গলা, তাহলে ফিটস ভলিয়া তার মূর্ছা ভলিয়া হয়ে যাব, সে যেটা কি তার অসুবিধা যখন কইলনি সে মানসিক তার বুদ্ধি খন্ডে বড়বাটা পরে অসুবিধা হয়ে যাইছে। তো আমার কথা কইবাটা যে আমি জগবা নাই যে আর টিকে জ্বর টিকে এ উড়া খন্ডে তো হয়েছি, আরি খন্ডে বড়ু টিকে বল এটা ভাল না হয়ে যায় কি, হ্যাঁ পছে খন্ডে হসপিটাল যাবি কিনা, এবার খন্ডে তো এড়কি টিকে উষুম উষুম লাগলানি, পছে নেবি কিনা, এমতি হেলা ন করু আমি, যেমতি জ্বর আইলে ছোট পিলা সে কই ন পারে, ভিতরে তাকে কাইটা লাগলানি কেতে তাকে দুখলানি, এটা সে কান্দে বসি না আর কই ন পারে, তো আমি যেতবেলে দেখুছু
0: গোটে ফোন উঠাই দেব তাই কি।
3: হ্যাঁ হ্যাঁ,
0: হ্যালো
4: হ্যালো
0: হ্যালো হ্যালো এম এম স্যার।

0: ব্যবস্থা করা যাইছি। মৌলিক শিক্ষাঠার আরম্ভ করে গুণাত্মক এবং বৃত্তিগত শিক্ষাকু এতিরে সামিল করা যাইছি। শিক্ষার লক্ষ্য কেবল জ্ঞান আহরণ করা নুহে বরং সমাজের পথ প্রদর্শিত করা বলে সে কম্ভম পাটি কইছন্তি। উচ্চশিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ চারোটি স্তম্ভ পাঠ্যক্রম, শিক্ষকমানঙ্ক প্রশিক্ষণ, ভিত্তিভূমির বিকাশ এবং লর্নিং আউটকম উপরে গুরুত্ব দিয়েছন্তি। মন্ত্রী কইছন্তি শিক্ষাকু লক্ষ্য ভাবে গ্রহণ করে শিক্ষার বিকাশ পাইঁ সমস্তঙ্কু নেতৃত্ব নেবাকু হেব। সমৃদ্ধ ওড়িশা গঠন করিবাকু হেলে শিক্ষাক্ষেত্রকু আগেই নেবা পাইঁ সমস্তে প্রতিশ্রুতিবদ্ধ হেবা আবশ্যক বলে শ্রী সুরজ কইছন্তি।
1: আমাকু বিশ্ববিদ্যালয় স্তরকু নেইকি বিশ্ববিদ্যালয় স্তরের যে কনস্টিচুয়েন্ট কলেজেস মানে অছন্তি বা হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস মানে অছন্তি সেমানঙ্ক প্রতিনিধি মানঙ্কু সেঠাকু অপেক্ষিত করা যাই সেমানঙ্কু সেঠারে মধ্য মার্গদর্শন দেবকু। এ আজি রাজধানীর আরম্ভ হয়েছি, এয়াকু সুদূর ওড়িশার কোণ অনুকোণরে থিবা উচ্চশিক্ষা বিভাগর অনুষ্ঠান পাখকু পৌঁছাইবাকু পড়িব।
0: রাজ্যরে সুভদ্রা যোজনার হিতাধিকারী মানুষ আসন্তাকালে সহায়তা রাশি প্রদান করা যাবে। ভুবনেশ্বর মহিলা ও শিশু বিকাশ বিভাগ সম্মিলনী কক্ষে এক স্বতন্ত্র কার্যক্রমে উপমুখ্যমন্ত্রী প্রভাতি পরিডা সুভদ্রা অধীনে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কিস্তি পাইবার বঞ্চিত হিতাধিকারী মানুষ সহায়তা রাশি প্রদান করবে। এই পর্যায়ে 1,23,849 জন হিতাধিকারী সহায়তা দিয়াযিব বলে সরকার পক্ষ কুহযাইছে। রাজ্যর সমস্ত সহরাঞ্চলের 24 ঘণ্টিয়া পানীয় জল যোগানকু সুনিশ্চিত করা সরকার সুজল কার্যক্রম জারি রাখি। ভুবনেশ্বর খারবেল ভবনঠারে এনে গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্য শাসন সচিব উষা পাঢ়ী অধ্যক্ষতার সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুজল কার্যক্রম অধীনে মোট 544টি পানীয় জল প্রকল্পক অনুমোদন মিলিবাবে সে 299টি প্রকল্প সম্পূর্ণ হয়েছে। এ সম্পর্কে শ্রীমতী পাঢ়ী কইছেন 2026-27 আর্থিক বর্ষে 102টি নূতন প্রকল্প সমেত মোট 391টি প্রকল্প পাইঁ সরকার 1,500 কোটি টাকা ব্যয় করবে। 2027-28 আর্থিক বর্ষে 92টি নূতন প্রকল্প পাইঁ 978 কোটি টাকা বিনিযোগ করা লক্ষ্য রয়েছে। সুজল কার্যক্রমে পূর্ব অনুমোদন মিলি 544টি প্রকল্প মধ্যে 299টি প্রকল্প সম্পূর্ণ হয়েছে বৈঠকর জনাপড়ছে। রাজ্যে আজিঠার ওমফেড ক্ষীরদর বৃদ্ধি পাইছে। নির্ধারিত মূল্যঠার প্রতি লিটর পিছা ক্ষীরদর 4 টাকা বৃদ্ধি পাইছে। ওমফেড পক্ষ জারি হয়ে নূতন বর্ধিত দর সূচী অনুসারে টোন্ড দুগ্ধ প্রতি লিটর 50-54 টাকা বৃদ্ধি পাইবাবে প্রিমিয়াম ক্ষীর 54-58 টাকা বৃদ্ধি পাইছে। সেইভাবে গোল্ড প্রিমিয়াম ক্ষীর 56-60 টাকা এবং প্রিমিয়াম প্লস ক্ষীর 60-64 টাকা বৃদ্ধি পাইছে। পূর্ব এনে ওমফেড পক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ পাই ক্ষীর দর বৃদ্ধি পাইবা দ্বারা দুগ্ধ চাষী উপকৃত হবে বলে প্রাণী সম্পদ মন্ত্রী গোকুলানন্দ মল্লিক কইছন্তি। সে কইছন্তি অনেক দিন হব ওমফেড ক্ষীর দর বৃদ্ধি পাইনথিলা। চাষীঙ্ক হিত পাইঁ অধিক দামরে সরকার ক্ষীর ক্রয় করবে। প্রক্রিয়াকরণ ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়া ক্ষীর দর বৃদ্ধি আবশ্যক হয়ে পড়েছিল বলে শ্রী মল্লিক কইছন্তি। আপন মানে আঞ্চলিক সংবাদ শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর। পশ্চিমবঙ্গ, কেরলম, তামিলনাড়ু, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরী অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোট গণতি আসন্তাকালে হয়ে ফলাফল প্রকাশ পাইব। পশ্চিমবঙ্গের ভোট গণতি সময় পারদর্শিতা সুনিশ্চিত করা বহুস্তরীয় সুরক্ষা ব্যবস্থা সহ রাজ্যব্যাপী 77টি গণনা কেন্দ্রে কড়া সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা। পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা আসন দুইটি পর্যায়ে 23 ও 29 তারিখে মতগ্রহণ করা। তবে 24 প্রগণা জেলার ফাল্টা বিধানসভা নির্বাচন মণ্ডলীরে পূর্ব হয়েছিবা মতদান প্রক্রিয়াকু নির্বাচন আয়োগ অসিদ্ধ ঘোষণা করিবা পরে আসন্তাকালি 293টি আসনর ভোট গণতি হেব। আসামর সমস্ত 126টি আসন পাইঁ ভোট গণতি 35টি জেলার 40টি গণনা কেন্দ্রে কড়া সুরক্ষা বল মধ্যে করা যাবে। তামিলনাড়ু মধ্য ভোট গণনা পাইঁ সুরক্ষা ব্যবস্থা কড়াকড়ি করা যাইছে। 234টি বিধানসভা নির্বাচন মণ্ডলী পাইঁ মোট 10,545 গণনা কর্মচারী ভোট গণতি কার্যে নিয়োজিত করা যাবে। শিক্ষা বিনা রাজ্য তথা দেশের প্রগতি অসম্ভব বলে বিধানসভা বাচস্পতি সুরমা পাঢ়ী কইছন্তি। নয়াগড় জেলা শরণকুলঠারে এক বিদ্যালয়ের বার্ষিক উৎসবে যোগদেই শ্রীমতী পাঢ়ী কইছন্তি শিশুর চারিত্রিক শৃঙ্খলা শৈক্ষিক বিকাশর চাবিকাঠি হচ্ছে শিক্ষা। উৎকলীয় সংস্কৃতি ও পরম্পরাকে উজ্জীবিত

0: শুনিল কেতুটি ওড়িয়া চলচ্চিত্র গীত আকাশবাণী জয়পুর সময় রাতে ছাত্রা বাজি পনেরো মিনিট যাচ্ছি প্রথমে ওড়িয়ারে সম্বাদ পরে জেলা হালচাল রিলে করে প্রচার করুছ আকাশবাণী কটক কেন্দ্র প্রথমে শুনতু ওড়িয়ারে সম্বাদ
1: আকাশবাণী সম্বাদ পড়ুছন্তি উদয়নাথ স্বাইঁ মুখ্য সম্বাদ গ্যালাক্স আইর অভিযান দৃষ্টি ভারতীয় মহাকাশ যাত্রার এক বড় সফলতা কহিলে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ কেরল তামিলনাড়ু আসাম ও পুডুচেরী বিধানসভা নির্বাচনের ভোট গণতি আসন্তকালি হেবা সহিত ফলাফল প্রকাশ পাইব স্বাস্থ্য মন্ত্রণালয় পক্ষরু আসন্তকালিঠারু পালন করাযিব সর্বভারতীয় অগ্নি নিরাপত্তা সপ্তাহ এবং আইপিএল ক্রিকেটরে সনরাইজর্স হায়দ্রাবাদকু সাত উইকেটরে পরাস্ত কলা কলকাতা নাইট রাইডর্স গ্যালাক্স আইর অভিযান দৃষ্টি ভারতীয় মহাকাশ যাত্রার এক প্রমুখ সফলতা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কহিছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টরে শ্রী মোদী কহিছন্তি বিশ্বর প্রথম অপ্টোসার স্যাটেলাইট এবং ভারতর সর্ববৃহৎ স্যাটেলাইটর সফল উৎক্ষেপণ যুবপিঢ়ীঙ্ নবসৃজন এবং রাষ্ট্র নির্মাণ প্রতি আগ্রহর বলিষ্ঠ প্রমাণ। এই অবসরের প্রধানমন্ত্রী গ্যালাক্স আই প্রতিষ্ঠাতা এবং সমগ্র দলক অভিনন্দন জনাইছন্তি। গ্যালাক্স আই পক্ষের আজ উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশ্বর প্রথম সেন্সরযুক্ত রাডার প্রযুক্তিবিদ্যা আধারিত স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে। এহা অতি স্পষ্ট এবং রঙ্গীন চিত্র প্রদান করা সহ প্রতিকূল পাগরে মধ্যে পৃথিবীর সঠিক চিত্র উত্তোলন করিবারে সমর্থ। পশ্চিমবঙ্গ কেরল

তামিলনাড়ু, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচন ভোট গণতি আসন্তাকালি অনুষ্ঠিত হব। পশ্চিমবঙ্গে নির্বাচন অধিকারী স্বচ্ছতা সুনিশ্চিত করা বহুস্তরীয় সুরক্ষা ব্যবস্থা সহ রাজ্যব্যাপী 77টি গণনা কেন্দ্রের সমস্ত ব্যবস্থা করা। পশ্চিমবঙ্গর 294টি বিধানসভা আসন দুইটি পর্যায়ে 23 ও 29 তারিখে মতগ্রহণ করা। তবে 24 প্রগণা জেলার ফাল্টা বিধানসভা নির্বাচন মণ্ডলীতে পূর্বরু হয়েছিবা মতদান প্রক্রিয়াকু নির্বাচন আয়োগ অসিদ্ধ ঘোষণা করিবা পরে আসন্তাকালি 293টি আসনর ভোট গণতি হেব। আসামর সমস্ত 126টি আসন পাই ভোট গণতি 35টি জেলার 40টি গণনা কেন্দ্রে কড়া সুরক্ষা বলয় মধ্যে করা যিব। তামিলনাড়ুরে সুগম গণনা সুনিশ্চিত করিবা পাই স্ট্রং রুম চতুর্পার্শ্ব এবং গণনা কেন্দ্রে তথা সর্বজনীন স্থানরে সুরক্ষা ব্যবস্থা কড়াকড়ি করা যাইছে। গণনা প্রক্রিয়া প্রস্তুতি পাই সমস্ত দল নিজ নিজ পুলিং এজেন্ট মানক সহ এক বৈঠক ডাকিছন্তি। ডিএমকে এবং টিভিকে দলগুড়িক বিশৃঙ্খলা অভিযোগ করে নির্বাচন আয়োগকু পত্র লেখিবা সহ আসন্তাকালি ভোট গণতি হওয়াকু থিবাবেলে রাজ্যের আইন শৃঙ্খলা সুনিশ্চিত করিবা পাই পদক্ষেপ নেবাকু নির্বাচন আয়োগ অনুরোধ করেছন্তি। 234টি বিধানসভা নির্বাচন মণ্ডলী পাই 234 জন গণনা পর্যবেক্ষক এবং সেমানকু সহায়তা পাই 4624 জন মাইক্রো পর্যবেক্ষক মধ্যে নিয়োজিত রহিব বলি আম সংবাদদাতা সূচনা দেইছন্তি। তামিলনাড়ুরে মোট 10545 গণনা কর্মচারীঙ্কু ভোট গণতি কার্যরে নিয়োজিত করা যিব। পুডুচেরিরে ব্যাপক সুরক্ষা ও তদারখ ব্যবস্থা সহ বিধানসভা নির্বাচন ভোট গণতি পাই সমস্ত ব্যবস্থা করা যাইছে। পুডুচেরি মুখ্য নির্বাচন অধিকারী পি জবাহর আকাশবাণীকু সূচনা দেই কহিছন্তি, ভারতর নির্বাচন আয়োগঙ্ক দ্বারা নিযুক্ত পর্যবেক্ষকঙ্ক তত্ত্বাবধানে সমস্ত প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালিত হব। অন্যপক্ষে কেরলমে বিধানসভা নির্বাচন ভোট গণতি পাই সমস্ত ব্যবস্থা শেষ হয়েছে। সেঠারে 140টি বিধানসভা নির্বাচন মণ্ডলী পাই সকাল 5টার ভোট গণতি হওয়াকু থিবাবেলে সুরক্ষাকু দৃষ্টিরে রাখি রাজ্যের 43টি স্থানরে 32,000 ঊর্ধ্ব পুলিশ কর্মীকু নিয়োজিত করা যাইথিবা আম সংবাদদাতা জনাইছন্তি। পশ্চিম এশিয়া সংকট সত্ত্বে শক্তি যোগাণ, সামুদ্রিক কার্যকলাপ এবং ভারতীয় নাগরিকঙ্কু সহায়তা সুনিশ্চিত করিয়া পাই সরকার সমস্ত পদক্ষেপ নেউছন্তি বলি সরকারঙ্কু পক্ষরু কুহাযাইছি। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের সূচনা অনুসারে দেশে এলপিজি মহজুদ এবং কলাবজারি রোকিয়া পাই কার্যানুষ্ঠান জারি রয়েছে। গতকালিঠারু সমগ্র দেশে 1200রু অধিক স্থানরে চড়াউ করা যাইথিলা। দেশব্যাপী অনলাইন এলপিজি সিলিন্ডর বুকিং 99% বৃদ্ধি পাইছে। 47,40,000 এলপিজি সিলিন্ডর বুকিং হয়েছিবা বেলে 47,00,000 এলপিজি সিলিন্ডর বিতরণ হয়েছে বলে মন্ত্রণালয় পক্ষরু সূচনা দিয়া যাইছে। চলিত বর্ষ মার্চ পরঠারু প্রায় 6,04,000 পিএনজি সংযোগকু গ্যাস যোগাণ করা যাইছে এবং অতিরিক্ত 2,68,000 সংযোগ পাই ভিত্তিভূমি সৃষ্টি করা যাইছে। এপ্রিল মাস 3 তারিখ পরঠারু 1,75,000 টি 5 কিলোগ্রাম বিশিষ্ট মুক্ত বাণিজ্য এলপিজি সিলিন্ডর বিক্রি হয়েছে। মার্শাল দ্বীপপুঞ্জ ধ্বজাধারী এলপিজি বোঝেই জাহাজ এমটি সর্বশক্তি গতকালি 46,313 মেট্রিক টন এলপিজি নেই সুরক্ষিতভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। আসন্তা 13 তারিখে বিশাখাপাটনায় পৌঁছিবার আশা করা যাচ্ছে বলে সরকারঙ্ক পক্ষরু সূচনা দিয়া যাইছে। সংযুক্ত আরব এমিরেটস বেসামরিক বিমান চলাচল প্রাধিকরণ গতকালি সেঠাকার বায়ু সীমা মধ্যে সাধারণ বিমান চলাচলক পুনঃ আরম্ভ করা নিয়ে ঘোষণা করেছে। ভারতীয় এবং ইউএই র বিমান কোম্পানিগুড়িক পক্ষরু ভারতর বিভিন্ন স্থানক বিমান চলাচল করুছে। তেহরানে থিবা ভারতীয় দূতাবাস এপর্যন্ত 2,500রু অধিক ভারতীয় নাগরিকঙ্কু স্থল সীমা মার্গ দেই ইরানরু বাহারকু যিবাকু সুবিধা যোগাই দেইছন্তি। আপনমানে সংবাদ শুনছন্তি আকাশবাণীরু। বৈদেশিক মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জামাইকা, সুরিনাম এবং ত্রিনিদাদ টোবাগোকু গস্তরে যাই আজ জামাইকার কিংস্টনরে পৌঁছিছন্তি। সেঠারে তাঙ্কু জামাইকা প্রতিপক্ষ কামিনা জে স্মিথঙ্কু পক্ষরু স্বাগত করা যাইথিলা। সামাজিক গণমাধ্যম পোস্টরে ডক্টর জয়শঙ্কর কহিছন্তি, আগামী দুইদিন মধ্যে জামাইকার শীর্ষ নেতৃত্ব, ব্যবসায় সম্প্রদায় এবং প্রবাসী ভারতীয়মানঙ্কু ভেটিবাকু সে উৎসুকতার সহ অপেক্ষা করিছন্তি। বৈদেশিক মন্ত্রণালয় পক্ষরু এক বিবৃতিরে কুহাযাইছি, চলিত মাস 10 তারিখ পর্যন্ত হেবাকু থিবা বৈদেশিক মন্ত্রীঙ্ক এই গস্ত অবসরে ডক্টর জয়শঙ্কর তিনোটি দেশর শীর্ষ নেতৃত্বঙ্কু ভেটিবে। তাঙ্ক প্রতিপক্ষঙ্ক সহ দ্বিপাক্ষিক আলোচনা করিবা সহ পারস্পরিক স্বার্থ সম্বলিত

পরবর্তী গীতটি শুনন্ত ইরা মহান্তি এবং হিউমেন সাগরঙ্ক কণ্ঠে কথাচিত্র হেলা মতে চড়।

শ্রোতাঙ্ক কার্যক্রম সম্পর্কীয় মতামত নিয়ে প্রচার কল কার্যক্রম সম্পর্ক সেতু কার্যক্রম শুনে আকাশবাণী জয়পুর কেন্দ্র সময় রাতে 8:30 হওয়া যাচ্ছে আমার পরবর্তী কার্যক্রম সমাচার দর্পণ রিলে করে প্রচার করছ আকাশবাণী কটক কেন্দ্র।